প্রায় 60% ইহতে বোকা পানীর মাজতে পার করে। আমোদজনক কথা যে গড়ে সাধারণতে একে ঠাইতে মল ত্যাগ করে। বহু সময়ত গোবরে ইহতর অহা যাওয়া পথ নিরূপণত সহায়ক হয়। ভারতীয় একশিঙিয়া গড়ে ইহতর নিজের মাজত যোগাযোগের বাবে 10 বিধ নির্দিষ্ট মাতর প্রয়োগ করে বলে জানা যায়। সম্প্রীতি পৃথিবীত 5টা প্রজাতির গড় পোৱা যায়। ভারতীয় একশিঙিয়া গড়, জাভান গড়, সুমাত্রান গড়, আফ্রিকান বগা গড় আর আফ্রিকান কোলা গড়। উল্লেখযোগ্য যে ইন্দোনেশিয়াত পোৱা জাভান গড়রও খর্গ এটা। ভারতীয় একশিঙিয়া গড় ভারত আর নেপালত পোৱা যায়। ইহতর মুঠ আবাদী 3,350টা। ভারতের 3খন রাজ্য, অসম, পশ্চিমবঙ্গ আর উত্তর প্রদেশত এই এটা খর্গযুক্ত গড় পোৱা যায়। বিশ্বত ভারতীয় একশিঙিয়া গড়ের সর্বাধিক ঘনত্ব হল পবিতরা অভয়ারণ্য। এটা প্রাপ্তবয়স্ক ভারতীয় একশিঙিয়া গড়ের ওজন প্রায় 1,600-2,200 কিলোগ্রাম। ইহতে দীঘলে প্রায় 3.8 মিটার আর উচ্চতা প্রায় 1.8 মিটার। 6-7 বছর বয়সত পোয়ালিবর প্রজননক্ষম হয়। গর্ভধারণ কাল প্রায় 480 দিন। মাইকী গড়ে এবারত সাধারণতে এটা পোয়ালি জন্ম দিয়ে আর প্রায় 3-4 বছর অন্তরালত পিছর পোয়ালি জন্ম দিয়ে। জন্মর সময়ত পোয়ালির ওজন 40-81 কিলোগ্রাম পর্যন্ত হয়। সাধারণতে পোয়ালিবরে এবছরলৈ মাকর গাখির ঘনাই খায়। গড়ের গড় আয়ুস প্রায় 40 বছর। সেউজীয়া কোমল ঘাঁহ, ফল মূল আদি ইহতর প্রধান খাদ্য। বিভিন্ন জলজ উদ্ভিদও ইহতর খাদ্য। এটা গড়ে দৈনিক প্রায় 80 লিটার পানী খায়। প্রকৃতির বাবে গড়ের গুরুত্ব অধিক। বিশেষকৈ ঘাঁহনি পরিস্থিতিতন্ত্র থকা প্রাণীবর ভিতর গড় এক বিশাল আকৃতির তৃণভোজী প্রাণী। যদি কেনেবাক এই পরিস্থিতিতন্ত্রপরা গড় নোহা হয়ে যায় তেনে ইয়ার প্রভাব সমগ্র অরণ্যখনতে পড়ব। আনহাতে গড়ের হতে একে ঠাইতে থাকা বহু সরু প্রাণীয়ে ডাঠ ঘাঁহনির মাজেরে চলাফুরা করবলে গড়ে চলাফুরা করতে সৃষ্টি করা পথকে ব্যবহার করে। যদি কোনো অভয়ারণ্য গড় বাঁচি থাকে বা গড়ক সুরক্ষা প্রদান করা হয় তেনে ই পরোক্ষভাবে সেই অঞ্চলত থাকা আন জীবকুলকো সুরক্ষিত করে রাখে। গড় অধ্যুষিত বনাঞ্চলের দাঁতিকাষরিয়া বহু মানুষের জীবনের জীবিকা গড়ের উপর বহুলাংশে নির্ভর করে। পর্যটনের জড়িয়ে রাজ্য উপার্জন হওয়া রাজহর বহুখিনি সম্ভব হয়েছে কেবল অরণ্য থাকা গড়ের বাবহে। গড়ের খর্গল অন্ধবিশ্বাস আর ভ্রান্ত ধারণার বাবে ই চোরাং শিকারীর বলি হবলগা হয়েছে। উল্লেখযোগ্য যে গড়ের খর্গর কোনো ঔষধি গুণ থাকার কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণ পোৱা নাই। বন আর বন্যপ্রাণীর সংরক্ষণ বিষয়ক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা IUCN গড়ক সংকটাপন্ন প্রাণীর শারীত রাখিছে। আনহাতে 1972 চনের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসরি গড়ক তালিকা 1ত অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা 1 হল আটাইতক সংকটাপন্ন প্রাণীবোরক স্থান দিয়া তালিকা। জানিবল কথা যে বন্যপ্রাণীর আন্তঃরাষ্ট্রীয় বেহা সম্পর্কীয় এক আন্তর্জাতিক আইন CITESর পরিশিষ্ট 1ত গড়ক অন্তর্ভুক্ত করে ইয়ার আন্তঃরাষ্ট্রীয় বেহা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

0: তারিখ 15 জুলাই। ভারতীয় বায়ুসেনা বাহিনীত অগ্নিবীর বায়ুপদত নিযুক্তির বাবে আবেদন বিচরা হয়েছে। নিযুক্তির মেয়াদ 4 বছর। প্রার্থী ফিজিক্স, ম্যাথমেটিক্স আর ইংলিশ বিষয় লৈ বিজ্ঞান শাখাত কমেও 50% নম্বর পায় উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া হব লাগিব, অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি শাখাত 3 বছরীয়া পাঠ্যক্রমের ডিপ্লোমা থকা হব লাগিব, নাইবা 2 বছরীয়া পাঠ্যক্রমের ভোকেশনেল পাঠ্যক্রম সম্পূর্ণ করা হব লাগিব। আন শাখার প্রার্থী কমেও 50% নম্বর পায় উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়া হব লাগিব। প্রার্থী 2005 সনের 1 জুলাইর পৰা 2010 সনের 1 জানুয়ারির ভিতৰত জন্মগ্রহণ করা হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের বাবে ওয়েবসাইট indianairforce.nic.in। আবেদনের শেষ তারিখ 26 জুলাই। নিয়োগ বাতরি ইমানে।
1: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী.gov.in। নতুন ভারত, নরূপত আকাশবাণী।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করিছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি 24 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 9 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ নৱমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:42:05 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:14:43।

ইউ রিমেম্বার অ্যান ইন মিরান্ডা, বারিষার রাতে তোমার কবিক মনত পড়েনি অরুন্ধতী, সেমেকা পোহরে সোঁয়ায় দিয়া তোমার খোপার আবেলি আবেলি গোন্ধ মনত পড়েনি অরুন্ধতী।

0: যাতে স্মরর হাঁহি উঠা সাধু হপনন্দ জিগলিত আমি থাকো তারে নয়নাজুলিত সিহঁতৰ ভৱিষ্যত।
1: দেউতাৰ গানৰ মাজত ঠিক মেছেজ লিখিছো বুলি নহয়, কিন্তু কিবা এটা ক'ব বিচৰা কথা থাকে।

প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালত প্রতিদ্বন্দ্বিতা আগবঢ়াব। ভারত আর ইংল্যান্ডের মাজর পাঁচখনিয়া টি টুয়েন্টি আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট শৃঙ্খলার চতুর্থখন খেলা আজি নিশা ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডত অনুষ্ঠিত হব। খেলখন ভারতীয় সময় অনুসরি নিশা 10 বজাত আরম্ভ হব। শৃঙ্খলাটোত সম্প্রতি 2-0 ফলাফলত পিছপৰি থকা ভারতে আজির খেলখনত জয়ৰ বাবে আপ্রাণ চেষ্টা চলাব। ইংল্যান্ডৰ বিৰুদ্ধে তৃতীয়খন খেলত 122 ৰাণত পৰাজিত হোৱাৰ পাছত অধিনায়ক শ্রেয়াস আয়াৰ আৰু মুখ্য প্ৰশিক্ষক গৌতম গম্ভীৰ অত্যন্ত চাপত আছে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে শেষ হ'ল। পৰৱৰ্তী মুখ্য বাতৰি বিয়লি 4 বজাত শুনিবলৈ পাব।

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরতা অযোধ্যা কেথানাবাং নীলি বন্তি টিমুপি আসাম একর কাপিচুন লাপেন জাপেক জাহৈকেরাই কম লাপেন কাচিংথু রাহিন আরপুকিদ মিনিষ্টার অতুল বরা পাতুমি এসেম্বলি আহে মালং কানিংজি আসাম পেন কাচিজু বাংলাদেশ আজাপেক জাহয় আলং কিলোমিটার ঠংকেবরা নেটকেব রা তকবরা সিরকেব ফ সিরকেব আংকাঙ্কি ননপুর দা ইংথাই ডাংলা লাপু আসাম একর আলামদন কাপিচুন পন আহিন সাই পেন কাচি উটাং জাস্টিস বিপ্লব কুমার শর্মা কাপেকলাং পন কাপিন খাত আসাই কাপে রন পন আফান সরকার কেনকাম ডেং লুপুটা আলাংলি পাচি নিল কার্যুকে থাক আলং মিনিষ্টার বরা কানিংজি আসাম পেন বাংলাদেশ আজাপেক জাহয় আজাকে কাদো কাবি কিলোমিটার ফারোহিনি রা ট্রকেবরা ট্রক্সি রা তকবরা ফ লাসোয়াং বং ধুব্রিয়া হাওয়ার আলং কিলোমিটার থংকেব রা তকবরা কেথম ট্রক্সি ফাইভে সাউথ সালমারা মানকাচার আহাওয়ার আলং কিলোমিটার প্লিরা তকবরা হিনি কেথম সিরকেব লাপেন শ্রীভূমি আহাওয়ার আলং কিলোমিটার প্লিরা তকবরা কেথম ফ আহয় আলংকি ননপুতা ইংচি নাপাইসং আবিলাং আসাম একর্ড নম্বর ট্রক কাপিচুন পন আপুথাক মিনিষ্টার বরা কাপাচি নিপন আতিং এন ডি এ সরকার কাছারি পন আকাই আলংসি জাস্টিস শর্মা কাপিন খাত পন আলামথি হেহুই পিচুন পন পু লাপেন ইসি কার্যু কেথাক আলং আলাংলি কানিংজি আদুং গেদু ফাইভ প্লি স্টেট আতুম আসাম পেন হেক্টর সুরি নেরকেপ কেবরা হিনি রা ফারু ট্রক্সিরা ফকেবরা ইসি আলংলি কে কেপার লুপনডু পু মিনিষ্টার বরা পাচি নিল আংথে কাটেং নাগাল্যান্ড আতুম হেক্টর সুরি ফকেবরা সিরকেবরা ফারুক প্লিরা সিরকেব কেবরা তরবরা হিনি ইসি অরুণাচল প্রদেশ আতুম হেক্টর সুরি ক্রিথ্রকরা ফারু ইসি রা প্লিকেবরা প্লিরা তকবরা ফাইভে ইসি মেঘালয়া আতুম হেক্টর সুরি কেথমরা ফারুক প্লিরা প্লিকেবরা ইসিরা তকবরা নেরকেব ট্রক লাপেন মিজোরাম আতুম হেক্টর সুরি কেথমরা ফারু ট্রকরা ট্রক্সি কেবরা ফরা তকবরা ট্রক্সি নেরকেব আলংলে চেরাই থেবলু স্টেট কাপড়ে কাপড়ে কাদিম পেন কে ডেংপন নামপি নামদুর আমিদু নন পেন কে ডিজিটাল আছাই পেনসি ডেংপন পু পুসি নামপি লাপেন তমন টিপ্রি নাহিন আর পু কিদ মিনিষ্টার জয়ন্ত মল্ল বরুয়া পাচে তাক পনলো খানাপাড়া আসাম এডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ আলং পাতুমি আর্নিকাং সাম নামপি লাপেন জি এস টি হামফাং আসাইখি আতুম পেন ক্রুংসাই আমে কাপি দুপন আলং চেপামে ফু পনসি লাবাং সু আলাম থেপাচে তাক পনলো অনলাইন আসাই পেন কি পিপন আমিদু পেকিং পেট পেন সরকারি ট্রেজারি আলং চিবিরটি রামপো লাসি নন পেন কে নামপি আসাই খি লাপেন মিদু আসাই খি আতুম মিদু কেডেং আলার আলু আকট হে হুইসি লাংচারি পঞ্চত নাংপো পু পাচি নিল ইন্ডিয়ান বতর বিজ্ঞান হামফাং পেন লামথি কাপাচা থাংপন আটেং পিনি লাপেন কেবাংজি নিথমপ্লি আলং গুয়াহাটি রংসুপি জগ জাগ স্টেট পেনাং আধিম আলং আর বি কেথে কেজাং আলক সিনিং কাকুরুং পেন তমন কে বাংজি আং রেংডু আলং আলং আদিম কে সেন্টিমিটার ট্রক আন সিনিং কাকুরুং পেন আর রি জাং তাহাই পুসি পাচি নিল কাপড়ে কাপড়ে আদিম আলং লংলি কাংরাইতা দুকক তাহাই লাসি কাদু কবি আফানতা কাচেরক টক জি আফান এস ডি আর এফ আহিন পেন পাচি নিল ডিব্রুগড় রংসুপি মোহনঘাট আদুং টিংখেং ভাঙা আলি আলং ব্রহ্মপুত্র আলং রয়কে ইংরাই তাংলু হামফাং আহিন পেন কাংরাই কেখাং আফান আসন সোনা কেংকাম ডেংলো সেটা আলি লং রিডত পুসি নিলিতুম বিরতা পাংডাক বাংফু পাচিনি ডিব্রুগড় রংসুপি আলং কে কিমপঞ্জি আসাম এসেম্বলি আহেম আপুথাক পি ডাব্লিউ ডি আকিথে আসাই খিয়াতুম পেন পাতুমি এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস চিংকি চেংমাইলু স্পিকার আহিন পেন মো আফি আকেনাং সদ আফান লাংদামসি লাস প্রজেক্ট আলং পেনাং আকিলার পনফ্রুইজি আফান পিনখাত পনলু এসেম্বলি সেক্রেটারিয়েট আহং চাতাই আলং স্পিকার ডিপুটি স্পিকার আবহা আহেম এসেম্বলি আসংজা আতুম আংহয় সেক্রেটেরিয়েট আসাই খিয়াতুম কোয়ার্টার আপুথা কেলার আফান পিনখাত পনসি চিফ মিনিষ্টার আফান কেলার পনফ্রুই আলামথে কাপাচিনি পন আফান সাই খিয়াতুম

জির সঙ্গে পাশং নি সংথম জির সঙ্গে পাশং নি সংথম এ সঙ্গে তুং এ আজির সঙ্গ

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেঙ্গে বং মিডিয়াম ভি পেন মিটার ফারুক ডিরা ক্রে ইসিরা তবরা ফ কিলো হার্সপেন ফারুক টক্সরা এঙ্করা সিরকে আপনা পেন মেগা হার্সপেন লে ফারুক ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল

0: Rilata Calcutta Longmat Lapen Akodu Tulang Vision and Creation Labanke Darjeeling District Arlo Karsiong Podo the exhibition dolo ninkane tom plus ako la mane visual art and music related labang tea and tourism Darjeeling festival la sota pidunno
1: garbia khae tuma phan element ha culture element ha ju tanga ju ba ইতম দেখা চেং চেং পেন কুপুসন চামুটি কি দম কুপুসন সিনাঙ্গে প্লাংমা লাকাদো কাবে ফুরকি মোসন রাত আংনু কে পাকলাং জে ফনাং লেনিং হাংমা
0: নিং হাং কে দো মাদুতা আলা মেথাং কালচার ফান কে দো লাবাং কে নন জেনেবা নন নীলি নন হেডলাং সি ডিসার্টেশন লাবাং এ কে পিটাং লাবাং দ্য চেঞ্জিং ট্রেন্ডস অফ কার্বি ট্রেডিশনাল টেক্সটাইল আর নাথুবাং সি এন লাবাং কে মানে নন ইতুম কন্টেম্পোরারি এট প্রেজেন্ট ইতুম আকোকো আপেরি আমাং পেন নন কোসন সিনাং কে চিলারমা কুবিপো সিনাং চিলারমা লা চিলার ডে পেন আংরিং কুপিলোমা পুলাতা মানে কামাথা দাম মানে সি আর সিক্রুং আসন ঠেক দাম ল
1: মে পিকল অম্পু নালি লা কদ কোয়লাম কে থান এ পচিন থেকে পোল তন্তে ইন্দুম কাছি নিয়া তেং লি পুতংতে ইলে তুম কার বিয়ানি সুপিয়াং বং পেন কলা ভাবনা বিশ্ব ভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন ওয়েস্ট বেঙ্গল অলং পেন মাস্টার ডিগ্রি আন কচারলি আং ডেং নাম পাকজেট পেন কে বাংকে আর লো সংবং গতা অংতে নাংলি সিকে চেং শিলাং পুলে পুদাম সিতা খেনো পিকালি কালিমাদি
0: কালাং কালাং
1: নিং কারং পিকালাং লো কুরবাং থু নন কি ধর্মীয় সমারা ফান বাংবাং খাই এসন ফাইন আর্টস হিন কবা প্রাং রুন থেক জিয়া ফান নাংলি হিন পেন কুপিক পিন খাজে
0: লাবাঙ্গে নন কে চিং সি লাংডাম লোপতে জেনেবা নন মিউজিক নাট পুইতামে বাইনতে এস রাইটার পুইতামে বাইনতে লাপু আর্ট মানে আর্ট লাভ ড্রয়িং ফান্ডেড লে মানে আর্ট পুকালি মানে ইসি লা নন লাপু ইসি লাপু ডান্স নাট পুইতামে বাইনতে তুমি থাং ফোক আনাইতামে লুন থেক সেরা তুম পুইতামে লাতা ইনুট ইনুট আর্টিস্ট ল লাতা ইসি রেসপেক্ট পিনাং জে ইতুম আথে ইতুম এনে ইনিং হাং পেন লুন তাপ তাপ আরে তা চকচে আথে মানে ইসি ক্রিয়েটিভিটি ডেভেলপ দি কোসন সে লানন সন মুভি লয় তামে কম্পোজার তাহ লাই পুইতামে বাইনতে লা কোসন না পুপলা ডকুমেন্টারি না তাল লা পুনা তাল মানে লা ইসি ইসি ক্রিয়েটিভিটি কে কে নাং সন না হক আহি না সি তামে জেনেবা লো চার্লি পেন ডাং লক মিথাং সন সে ওন ক্রিয়েটিভ রাইটিং কোসন সে লা ইতুম মিথাং বেনি টক টেক লাতে লাতে ইসি আর্ট লো মানে লা এস এ জেনারেল না হোক তা আর্ট কে দো মানে তামে নন লমা পিয়ার থেকে দর কে দো নাইল ক্রিয়েটিভিটি মনে তুম না হোক আইনি তামে লা সো ক্রিয়েটিভিটি কে ইসি কে নাং সট এ লা সো ক্রিয়েটিভিটি মা দু লং এ তামে দো তামে ইতুম এ মিথাং বাং চি ডিসকোভার দাম ঠেক ঠে দেট আতুম দো ও সো জয়নে সি চিনি দাম দে দেট আসন তামা দু লং এ তামে দো
1: মিপিক ল ইলি তুম কার বিয়াং লং আর লোতা পেনাং আন লা পুসন আরজহিন আনং নাম কাছে থাং পেনাং আন ঠেক লং ল বিশারালাম আপ্রাং আবাংকে বা খাই পুস্তামে কে দো কে লি তোমা দিম পিনা পর বিরেন সিন হাতত কলাং লো লাপেন কে সয়তেন দ্রতেরাং এ দেবেন তিমু লাপেন আগস্টিন রংপি আলাং লি তোমা ফনাং লি কোসং সুকে থেক লং লো
0: মানে ঠেক লং পেন মানে নিং আর রং আসন দলো মানে ইতুম আর লেঙ্গাং বং তামে আবে পিন কে কালি নন তামে আহং পেন মুনিত বাং ইতামিন বাং নাং কিরি কি নন বাংকে ডাইরেক্ট কে বাংে নাং কে লাইন কেলো নন মিউজিয়াম থ আর্ট গ্যালারি থ নন লাসন আদিমাসন সন কে বাংকে নাং রি নাং কথে তুম আর্লিং থন কাছিনি পাপ্রাইম বোতে লাহাই আদিম লং সি বাং রি দাম পাপ্রাইম আথে মানে হাদাক দাম লোতে ভিজুয়াল পেন তামি আমেক পেন থেক লক আনতা মানে আন্ডারস্ট্যান্ডিং দুপো ও লাসো আর ট্রাইব কে লাসন কাছু ক্লেম চো দাং বাইনতে সি মিউজিয়াম আর লো তামে তোমা কোকো আহরমু তামে দাগ বি ডিসপ্লে পেন লাং দাম লোতে ও আমুক আমুকা আর ট্রাইব কে লাসন নন্দন কার বি আর ট্রাইব কে লাসন তামে বাঙ্গে এনে কি রি দাম তাপতে দেয় তো ওয়ার তহ নানে দোকান লমকে লাহাই আদিম ইসি মানে ইতুম কার বি আংলং যে তামে ইসি কি বি ফান মানে ইম্পর্টেন্স পিক নন মিউজিয়াম কে দোলো ওয়াইফাই তামে হাদা কাবাং
1: এলি তুম লং আর্ট গ্যালারি লাপন সেকেন্ড হ্যান্ড শট আলাম নালি মাথামা
0: লাগে ইম্পর্টেন্ট পিক আনলো
1: লালে তুলু পুরোদান তা এলি তুম ফানাং চিনি পো ওলা তুরি সত্ন লিবাং পো তামে হালা ডাকে লাং না ভুজি চিনি জেট পো এলি তুম ফাই কোন বা ফ্রাং লমা কোনাট পেন সেকে বাং লমা কোথাং সিনাংকে প্লাং লমা লালি মাদি
0: কালাং ল
1: লা ফাইন আর সপুঠাক নাংলে নিঙ্গার লোপেন কেনে কেনে দোলাং মা
0: লাপান মাঙ্গে আভেজ তামে আর্ট

সন্ধিয়া 7:20 উমাকান্ত দেবশর্মার সংস্কৃত কথিকা ভূপেন হাজরিকা মহোদ্দেশ্য অবদানম। 7:30 পূবালীৰ সুৰ অনুষ্ঠানত লালসিং ইংটি আর সংগীবৃন্দ কণ্ঠৰ কাব্যগীত। 7:45 মিতালী দিয়ে কণ্ঠত আধুনিক গীত শুনবলৈ পাব।

0: কোম্পানী আপনি ইফকোর নাম ইতিমধ্যে উল্লেখ করেছিলেন, গতিকে সেই ক্ষেত্রে কৃষকজন কেন আগবাহিব আর তার সার্টিফিকেশন পার প্রক্রিয়াটা কেন ধরনের?
1: আসলে আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র সমূহর জড়িয়ে আমি কিছু ইনপুট ডিলার যুর আমার সেলফ ফাইন্যান্স ইনপুট ডিলার ট্রেনিং থাকে, আমি ট্রেনিং আমি দিয়ে থাকো আমার যুর সারের ব্যবসায়ী আছে তেওঁলোকক, আর হয়তো তেনেকুৱা ট্রেনিং বা তেনেকুৱা 15-দিনীয়া ট্রেনিং লো আমার কৃষক সকলে আগবাড়িব পারে, আর ইফকোর জড়িয়েও কিছু কিছু কাম করে আহিছে। কারণ আমি দরং, মই যেহেতু দরং ডিস্ট্রিক্টত কর্মরত, দরং ডিস্ট্রিক্টত কি করেছে কেগারকিমান মানুষ লই ড্রোনের সহায়ত, আমি জানো আজিকালি আমার সার ব্যবহার করতে ড্রোনের খুব ব্যবহার প্রচলিত হয়েছে, গতি আমার দরং ডিস্ট্রিক্টত প্রায় 3গৰাকী মানুষক বাহিরের ট্রেনিং দিয়ায় আনি এতিয়া ড্রোনের সহায়ত সারের যুর আমার এপ্লিকেশন করাই আছে, গতি আমার লগতে আমার কৃষি বিশ্ববিদ্যালয় আছে, গতি এই সকলখিনি সহায়ত তেওঁলোকে যদি বিচারে রিটেলার তেওঁলোকে এখন দোকান খুলিব পাৰিব। আর মই ভাবো নেনো সারটো যেহেতু এটি নতুন আমার এটা নতুন প্রযুক্তি বলেই কব লাগিব সারের ক্ষেত্র, গতি যথেষ্ট লাভান্বিত হব।
0: আর এই ক্ষেত্রে ইউডিবি অর্থাৎ ইজ অফ ডুইং বিজনেস রেজিস্ট্রেশন করে কৃষি বিভাগের যোগাযোগ করলে লাইসেন্সিংয়ের কামখিনি আগবাহিব পাৰিব। গতি আজি আমি বহুখিনি গুরুত্বপূর্ণ কথা এই আলোচনাটার মাজত আমি উপস্থাপন করলো বা আমি আলোচনা করবর কারণে যত্ন করলো। আজির অনুষ্ঠানটার পর আমার কৃষক রাইজর উদ্দেশ্যে আপনাদের কেনকা বার্তা প্রেরণ করব বিচার?
2: নেনোসার আর জীবাণুসার ব্যবহার করলে পরম্পরাগত রাসায়নিক সারের খরচ 50% পর্যন্ত কমি যায়, গতি সম্পূর্ণরূপে রাসায়নিক সার বন্ধ নকৰি প্রথম অবস্থাত আধা পরিমাণের রাসায়নিক সার ব্যবহারের সঙ্গে এই জীবাণুসার আর নেনোসারখিনি একলগে ব্যবহার করলে কৃষক যথেষ্ট পরিমাণে লাভান্বিত হব। আর শেষত মই ইয়াকে কম যে জীবাণুসারে মাটির স্বাস্থ্য রক্ষা করব আর নেনোসারে কম খরচত শস্যর গুণাগুণের মানদণ্ড বৃদ্ধি করব। আমার কৃষক ভাই ভনীসকলে এই বৈজ্ঞানিক পদ্ধতি আঁকোৱালি ললেহে কৃষিখণ্ডত প্রকৃত কৃষি সমৃদ্ধি সম্ভব হব।
0: হয় হয়, সুন্দরক আপনি কথাখিনি কলে, গতি কৃষক রাইজে কৃষিখণ্ডর উন্নয়নের স্বার্থে নেনোসার আর জীবাণুসার এই সার সমূহ ব্যবহার করে কৃষির এক নতুন বিপ্লবের দিকে আগবাড়ি যাবর কারণে নিশ্চয়ক সম্ভবপর হয়ে উঠব। গতি আমি সেই আশারে আর দুইগৰাকী আমার মাজত উপস্থিত থাকা সমল ব্যক্তিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই আজির অনুষ্ঠানটি ইমানতে সামরণি মারিল। ধন্যবাদ
1: ধন্যবাদ।
3: ইমান পরে শ্রোতা সকলে জীবাণুসার আর নেনোসারের বিজ্ঞানসম্মত প্রয়োগ এই বিষয়ে আলোচনাটি শুনিলে। আলোচনাটি ভাগ ললে দরং জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মেরি সাধনা শর্মা আর বাক্সা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ কঙ্গু ডেকায়। অনুষ্ঠানটির আত ধরলে খানাপাড়াস্থিত কৃষি সঞ্চালকালয়ের কৃষি উন্নয়ন বিষয়া মানসজ্যোতি বরাই। অনুষ্ঠানত এইবার শুনক সরিয়হজাতীয় শস্যর মুয়াপোক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার বিষয়ে। মুয়াপোকে হল সরিয়হর আটাইতকৈ ধ্বংসাত্মক কীট, যি পুলির পৰা পুরত হওয়ালৈকে সরিয়হ শস্যক আক্রমণ করে 96% পর্যন্ত উৎপাদন হ্রাস করিব পারে। কেবাটাও প্রজাতির মুয়াপোকে সরিয়হর অঙ্কুরণের পাছরে পৰা পাত, ডাল, ফুল, সেই আদির পৰা রস শুহি খায়, যার ফলত বৃদ্ধি স্তব্ধ হওয়ার লগতে ফুলৰ গর্ভপাত হয় আৰু বীজৰ পৰিমাণ তথা গুণাগত মানদণ্ড হ্রাস পায়। সরিয়হর মুয়াপোকৰ ব্যবস্থাপনার বাবে রাসায়নিক কীটনাশকৰ ব্যবহারে পরিবেশতন্ত্রের ক্ষতি সাধন করে। নির্বিচার কীটনাশকৰ প্রয়োগের ফলত মুয়াপোকৰ প্রাকৃতিক শত্রু যেনে প্যারাসাইট আৰু পরভোজীক নিধন করার লগতে পরিবেশ আর মানুষের স্বাস্থ্যজনিত বিপদর সৃষ্টি করিব পারে। লগতে পরাগ সংযোগী প্রাণী বিশেষকৈ মৌমাখি, ভুমুরা আদির ক্ষতি সাধন করিব পারে। সেয়েহে বহনক্ষম কৃষি ব্যবস্থাপনার বাবে শস্য পরিচর্যাকরণ পদ্ধতি, প্রতিরোধী জাত, অনুকূল বীজ সিঁচার সময়, শারী শারীকৈ শস্য রোপণ, আকর্ষক শস্যর ব্যবহার, পুষ্টি আর জলসিঞ্চন ব্যবস্থাপনা, লগতে জৈব নিয়ন্ত্রকর ব্যবহারকে ধরে সুসংহতভাবে পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগের প্রয়োজন। মিশ্র শস্য ব্যবস্থাপনার পতঙ্গ নিয়ন্ত্রণ হল এক ধরনের বাসস্থান পরিচালনা, শস্যৰ পৰিৱেশ

বলে বানে আজি বনরিয়া ফুলে আজালে আননী বননী বনে বানে আজি বনরিয়া ফুলে আজালে আননী বননী।

0: বনরে মাঝাতে গোপনে পাতিছো ফুলনি,
1: বনে বনে আজি বনরিয়া ফুলে সজালে অননি মননি।
2: সুমন কল্যাণপুরৰ কণ্ঠত এবাৰ শুনক পুনাকণ চিনেমাৰ এটি গীত।

0: গুরুত্বপূর্ণ প্রশ্ন এটো। আসলে যিকোনো একটা প্রত্নতাত্ত্বিক স্থান অকল সাইটটোর ওপরতে নির্ভর করে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হব নয়, তার কারণে আপনার এনে বিশ্ব ঐতিহ্যর আপনার ক্ষেত্র হিসাবে হবর কারণে একটা 10টা ক্রাইটেরিয়া আছে। তার ভিতর যিকোনো 2টা ক্রাইটেরিয়াত যেহেতু এটা হলেও হয়ে যায়, ঠিক তেনেকে সেই ক্রাইটেরিয়াটো ধরক সাইটটোর লগত রিলেটেড বহুত ধরনের, ধরক মানুষখিন ইনভলভমেন্ট লাগে স্থানীয় মানুষখিনির, আর সাইটটোর গোটেই স্থানটো আপনি অকল সাইটটো নয় তার সারাউন্ডিং গোটেই পরিবেশটোর উপরও নির্ভর করে মানুষখিন সাইটটোর লগত, আর সাইট অরিজিনাল কি হয়ে আছে সাইটটো, তা মডার্ন বেশি কনস্ট্রাকশন তার বড় বেশি এনকারেজ নকরে, বেশি মডার্ন ডেভেলপমেন্ট যিমান পারি আপনি অরিজিনেলটো রাখি থব বিচাৰিলে এজে হল মনুমেন্টর লগতে সারাউন্ডিং এরিয়াটো। গতিকে আমার চৰাইদেউর ক্ষেত্রত আমার সেটা একটা যথেষ্ট সুবিধা আছিল, কিয়নো সাইটটোত লোকেল মানুষখিনির যথেষ্ট ইনভলভমেন্ট আছিল। সেইটো আপনার ইউনেস্কোর যেতিয়া আমি ইনস্ক্রিপশনের কারণে যেতিয়া আমি ডসিয়ারখন প্রস্তুত করেছিলো তাত, তেতিয়া তেওঁলোকে ইউনেস্কোর ফলপাও খুব তেওঁলোকে এনকারেজ করেছিল, আমাক ভাল পাইছিল, আর মানে ইউনেস্কোর এক্সপার্ট জনাওতে লোকেল মানুষখিনির ইনভলভমেন্ট তাত সেইখিনি একটা ডাঙর প্লাস পয়েন্ট, আর সেইখিনি মানুষের ইনভলভ নহলে আপনি কোনো একটা সাইট স্বীকৃতি লাভ করবলৈ সক্ষম নহয়। গতিকে আপনি আমার চৰাইদেউ ক্ষেত্র ঠিক যেনেদরে যেনেকে সাইটটো ইনভলভ হয়েছে, সাইটটো যেনেকে ধরক আমি যেতিয়া ডসিয়ার প্রস্তুত করেছিল, তেতিয়া ডসিয়ার প্রস্তুত করতে আমি ধরক যিকোনো ধরনের সেমিনার পাতিছিল, লোকেল মানুষখিনিয়ে সাফ চিকুণত ইনভলভমেন্ট হয়, ঠিক তেনেদরে আপনার বহুতখিনি কথা আসবে, যে আন্তঃগাঁথনি পাবলিকের কারণে ফেসিলিটি লাগিব, যাতায়াত উন্নত হব লাগিব, ঠিক তেনেকা ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। গোটেখিনি সারাউন্ডিং সাইটতো আমি ধরক মনুমেন্ট আসলে ধরক সেই গোটেখিনি সামরি লই আমি চৰাইদেউত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে উপস্থাপন করবলৈ সক্ষম হয়েছিল।
1: বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ঘোষণা হওয়ার পছত বিশেষভাবে তোমাকে পুঁজি আবন্টন দিয়া কিবা থাকে নাকি কথা খবল সংরক্ষণ কারণে?
0: হয় সেটো থাকে চৰাইদেউৰ ক্ষেত্রত এস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর আমার স্টেট আর্কিওলজি যুটিয়াভাবে ডসিয়ার প্রস্তুত করেছিল, গতিকে তেওঁলোকৰ ফলপা পুঁজির তেওঁলোকৰ নিজৰ এরিয়াটোত করে, আর আমার সাইটতো পুঁজির ব্যবস্থা ইউনেস্কোর ফলপা নকরে, সেটো আপনি স্টেটে নিজে ধরক করব লাগিব। এতিয়া ধরক সাইটটোত আমার যথেষ্ট আপনার পর্যটকের সংখ্যা বাড়িছে, আপনার ইনস্ক্রিপশন হওয়ার আগর আর ইনস্ক্রিপশন হওয়ার পিছত আমার সাইটটো যথেষ্ট চেঞ্জ হয়েছে, মানে বহুত ধরক টুরিস্টের সংখ্যা বাড়িছে।
2: বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রত এনেকুৱা কথা হয় যে আমি মাজুলীলৈ যোৱা নাছিলো, কিন্তু যেতিয়া কথা ওলাল যে মাজুলীক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র করব লাগে, সেই আলোচনাটো চলি থাকুতে ইউনেস্কোর টেবুল যেতিয়া পালেগে নাইবা ইউনেস্কোর সভাখনত আন্তঃরাষ্ট্রীয় সভাখনত আলোচিত হল, তাত এই গোটেই বিশ্বব্যাপী যে মাজুলীর অস্তিত্ব আছে, মাজুলীত কিবা বৈশিষ্ট্য আছে, এই কথাটো কিন্তু পৃথিবীর সেই অংশগ্রহণকারী 165খন দেশে গম পালে, তার প্রতিনিধিয়ে, আর গোটেইখিনি কথাবোর এই প্রসিডিংসত সোমার লগে লগে কিন্তু বিশ্বব্যাপী এই যেগুলো টুরিস্টর লগত জড়িত সংস্থাবোর আছে, আইটিও যেনে ইন্টারন্যাশনাল ট্রাভেল অর্গানাইজেশন, AITA, এনে বিভিন্ন ধরনের যে পর্যটনের লগত জড়িত সংস্থাবিল আছে, তেওঁবিলাকে গম পাই গল, আর তেওঁলোকে তেওঁলোকর আলোচনার মাধ্যমে ক্রমান্বয়ে গৈ পেলাই চালেহি, মানুষ পঠিয়াবিলে যে ইয়াত সম্ভাব্য টুরিজম হব পারে নাকি, কারণ নতুন প্রত্যেকবারে তো আর লন্ডন আমেরিকা গৈ না থাকবে, প্রত্যেক পর্যটকে নতুন নতুন দিক বিচারি থাকে, পর্যটক সকলে যেতিয়া আর বিশেষ ধরনের আছে, কোনোবাই হয়তো ওয়াইল্ড লাইফ ভাল পায়, কোনোবাই ঐতিহ্য ভাল পায়, কোনোবাই জীবিত ঐতিহ্য ভাল পায়, কোনোবাই স্থপতি ভাল পায়, এনেকুৱা ধরনের পর্যটনের ক্ষেত্র আকর্ষিত হয়ে পেলায় আজি মাজুলী কিন্তু আন্তরাষ্ট্রীয় পর্যটকর ম্যাপখনলে আহার অরিহণা কিন্তু সেই মাজুলী ঐতিহ্য ক্ষেত্র হিসাবে দাবি করা ক্ষেত্র, আর ঠিক তেনেকুৱাকে এটা চৰাইদেউ যেহেতু আহি গল ক্রমান্বয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন ঠাইরপা ইয়াত মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বলে যেটা কয় যে উৎসুকতা এটা দেখায় যাব পারি নাকি, থাকিব পারি নাকি, থাকিবলে কেনেকে যাব লাগিব, ওচৰ এয়ারপোর্টটো কি, ওচৰ কেনেকুৱা কেনেকুৱা ধৰণৰ হোটেল আছে,
1: এই কথাটোকে মই আসলে আপনার সুধিবই খুঁজিম বুলি ভাবছিল, কারণ আমি জানো যে চাকরিকালত আপনি অসমখন বেশ ঘুরা ফুরা করা, আপনি কেবল যেটো বিভাগত কাম করেছে সেই বিভাগটোৰ কাম করাই নহয়, যেহেতু আপনার ঘরভাবেও আপনি প্রয়াত লুৎক রুদ্রবোর সন্তান যেহেতু, গতি আপনার গাত সেই ধরনের সাংস্কৃতিক সমল বিচারি থাকার মানুষ লগ পড়া প্রবণতা থাকে। আমি জানিব খুঁজছো যে প্রত্নতাত্ত্বিক সমল থাকা ঠাই সমূহত পর্যটনের দৃষ্টিকোণে কেনে ধরনের সুবিধা থাকাটো উচিত বলে আপনি ভাবে, আর এই ক্ষেত্রে স্থানীয় জনসাধারণের ভূমিকাটো কেনে হয়?
2: এইটো একটা খুব প্রয়োজনীয় কথা, কারণ প্রথম কথা হল স্থানটোর কথাটো যে পর্যটক যাবলে হলে হাবি বননির মাজত তো আর বিচারি না যায়।